0: দালিরে হওয়ার ও নরজিয়া না সেটা কেরোলিন নাম লারোলি নি বা নর ইয়াকা লাদন জগৎটা লঙ্কা মাজুর নোদায়
1: হাই স্টিভেন,
0: হ্যালো জি আদং আদং নতার আদং কেরোলিন আং ইয়া নাদমা এনম জবাই হাও না তো বুড়া চংবা জেগালা ই বা নারু দাম নয় গিয়া তাচংবা হাকো সাকা নে তো বুড়া চং দিনছে আদি সিয়া তে রা না সাদি বা নি বা নারু ইয়া আলি যা আং
1: ও স্টিভেন কঙা পলার নি না কঙা মিমর আসর ইপা ইংজাং নি তান ইয়া নে তাং ই আর
0: আয়া আনি না মিমর নুদা আসর নারু বাদ মা নি সাত বলাবা
1: সগা স্টিভেন নি তান আর উপা ইয়া লঙ্গা আসং দাং নে পাস্টার বা নে তাং ই আর সিদি নি আ ক মুলোঙা কি মারম দ নং তান ইয়া আর ও না রং সঙ্গার তা শিলির আসর আসু আচিন তুপুর দাচুং সাকা ইসু মলং চানং সোয়া মিলিরা আমা জক আনং জি না ইসু আকিল
0: হও পাশ্রবা আর গো সাকা নিখমাবা আই গাঙালি নংছে তাম্বু ইসুয়াদ মামাবং মালিয়া আসর না না নি অফিস ইন নংদা খাগান আউ চলা কন ওয়াং নো
1: ও স্টিভেন নিবো না গাঙামিমের আসির টং ইয়া মাপং তাচুং সাকা নাপো নি আদমা মাপং মাকচেজেজে আসির তুংদিবাং সা ইসুনম নাই মাপং মাকচেজেজে না ইয়া কচিবা ইসুনম নাই মাপং আকচনুংবু ওতা নাই নি মেপিলমুয়া নাই আরম লক্সলা সাকা নাপো অফিস পার্টি আসির টিভি দাং পিলমের
0: নিয়ানো আসঙ্গর গাদং আসর তং ইয়া ইনজুই মসরা কুদং আসজবা আচা কি উদা ইসু ইসু ইনদং চিমবি জবা ইয়া কেজাগা খাঙা মিম রং পাতা কয়া তান ইয়া ওপেন নং বা নগো দা লিয়ার আনং জে নিয়া ওর গদন গা কাগত নং জে আলি মালে গন রং দং দে হাই তিন ইয়ার নি মিস্টার স্টিফেন দোগোয়া গদন গা লিয়ার মালে কন রং দং আঞ্জো ওদা তালিগলা লি চাকো সাকা ইমিয়া হা সবা গে গনা সন্দাঙার বাদে
2: নে দেনং জিউ ইয়াং ই মালি আদো
0: হাই নাই তাচি বত আস জাগো জে জং জং আর বনা মা
2: দেজা শি ইয়াং ই পো মালি
0: হাই তেনিয়া না সাসপেনশন রবো মাসা সদিয়া উনু কামা লাগা কুদা সের মালি সবা নুনু গিয়া জে মিস স্প্রে না সসদি জং জং আ অরিজিনাল কপি নং জাকন রবা না জো
2: ইবা কাগত ইয়া চংরম তুবু গত নুংই আরুবা আসির পাচিরজন কাদা ইয়াংই মিজুলুবা মালি আনুংচি নাতজাসিমা
0: ও ইয়াকজেবা নি সনসাগাং মিমগো আসির সারুসাচি তনলা তঞ্জা চক পিরিয়া গচগো নি তমা চংই ইয়াকবা গজিয়ালে আকা নি মামাঙ্গারজা ইয়াকজেবা গত নংকুদাসির মালে
1: হাই স্টিভেন ইয়া কচি আসর আরং আসন ওয়া তেনাং ব্রাং নাং দে
3: হাও স্টিভেন আরং কলম ইউ দি
0: কজামা কেরোলিন পাসরবা নন ওয়ালিয়াং নি মদমর কার আতার পানক তন আরদি নো
1: না ইয়াক তারং মা
0: হে নিয়া নু কনওয়ার রিবং নাং জা ইয়া পানু গি আইবল নাস জা জা কোদা সের কদন নং ইয়া মালে তনিয়ার তনিয়ার ওদা ইমলি বিলমা না নু কন চং চং আর বংলা গো দক দ নং ইয়া
2: মিস্টার স্টিভেন নাই সিন সাগর ইয়া রু কো আর কো নং নি রং সিন না কি তেন লাও কো সাকা নাই আস গা মা কি ইতম ইয়া ইং ইয়াক সাকা ইসু ই পু নে মুলং চাং দা কি নে আসির নাই আচি মা ক চি দ নং চি নাই তে জা শি না তে দি দা তম মা কা বা তে মেন নন লি নং আলি চ
0: আয়া ক মিমলা কিরলিন দা ক না চুরপ তক সঙ্গ গুরু ইমলি বিলমা
1: হাই স্টিভেন কজিবা পাস্টার বা গনারিয়া শিরাং নাই মঙা ক মিম নং মামাং আসির টিয়াং লোর সন্দক ও স্টিভেন নি না মিম ইমলি বিলমা না ক তাং ইয়া রং মা
0: কিরলিন ক মিমলা নি আই বলন